এবার মামা বলে ডাকি আমি, আমার ডাকে ডাক শোনে না। কোন সাধনে তোমায় পাবো আমায় বলো না, কোন সাধনে তোমায় পাবো আমায় বলো না।

কোন সাধনে তোমায় পাবো আমায় বলো না, কোন সাধনে তোমায় পাবো আমায় বলো না, নিজ গুণে কর কৃপা পাই জন তোমার শরণ দেখাং, নিজ গুণে কর কৃপা

সাধনে তোমায় পাবো আমায় বলো না, কোন সাধনে তোমায় পাবো আমায় বলো না। নিজ গুণে করো কৃপা পাই জন তোমার শরণ দেখাং,

কোন সাধনী তোমায় পাবো আমায় বলো না, কোন সাধনী তোমায় পাবো আমায় বলো না। আমি মানব কুলে জন্ম লয়ে।